0: সব সময় প্রস্তুত থাকবো আপনাদেরকে ভালো।
1: আচ্ছা, আর একটা বিষয় বলবো, একটা শুধু আমি সময় আমি সময় নষ্ট করবো না, একটা বিষয় বলবো, ও
0: হ্যাঁ হ্যাঁ
1: ঘরের মতো করার সময় অনেকে খুলে রাখে, কিন্তু কয়েকটা ছোট বন্ধু রাখে না আর কি, এরপরে কিছু সেটাই আকাশবাণী বিলিয়নিয়ারের পক্ষে সময় বিশেষ কিছু বলার মতো সুযোগ আর থাকবে না, আমি তো সত্য হয়েছিলি এটাই বলছি আর কি। ঠিক আছে,
0: আসলে
1: এইভাবে অনুষ্ঠান পরিচালন করো, আমি আশা করি এভাবে আপনাদের উপরে সময় বিষয় কিছু বলার জন্য কোনো কথা আসবে না।
0: একেবারেই আপনাদের কিছু দিতে পারলেই সেটা আমাদের জন্য অনেক পাওয়া, অনেক আমাদের সেটা তৃপ্তির বিষয়।
1: ভালো একটা ব্যবস্থা আপনারা করছেন, ঠিক আছে।
0: ঠিক আছে, ধন্যবাদ
1: ধন্যবাদ।

0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: বলছিলাম তাপস গুপ্ত।
0: তাপস বাবু স্বাগত আপনাকে আমাদের রেডিও কুইজ অনুষ্ঠানে।
1: আমি এই মুহূর্তে বলছি আম্বাসা থেকে, ধলাই
0: ডিস্ট্রিক্ট। আরে বাহ, ধলাই থেকে ফোন করেছেন, অনেক একেবারে যেখানে থাকেন রেডিও আপনার সঙ্গেই থাকে। একেবারেই আপনাকে পেলে আমরাও খুব খুশি হয়ে যাই। তো আপনার জন্য একটি সহজ প্রশ্ন আমাদের অনুষ্ঠানে প্রবেশ করার জন্য, ডান্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ কোন সালে শুরু হয়? যেটা মহাত্মা গান্ধী শুরু করেছিলেন, দাণ্ডি অভিযান বা লবণ সত্যাগ্রহ কোন সালে শুরু হয়?
1: দাণ্ডি অভিযান না,
0: 10 সেকেন্ড সময় আপনার জন্য, ঝটপট উত্তর দিন।
1: 1930।
0: একেবারে সঠিক উত্তর, সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনার জন্য আপনার জন্য পরের প্রশ্ন থাকবে, পরের প্রশ্ন পুরস্কারের প্রশ্ন। ফসলের উৎপাদন বাড়াতে মাটির পরীক্ষা কেন করা হয়? ফসলের উৎপাদন বাড়াতে মাটির পরীক্ষা কেন করা হয়? 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, আপনার সময় শুরু এখন। বলুন। ফসলের উৎপাদন বাড়াতে মাটির পরীক্ষা কেন করা হয়?
1: মাটির পরীক্ষা?
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি পরবর্তী সময় আবার চেষ্টা করবেন, অন্য বন্ধুদেরকে সুযোগ দিন। ঠিক আছে।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: আমার কথা শুনতে পারছেন আপনি?
0: হ্যাঁ, একদম পরিষ্কার শোনা যাচ্ছে।
1: একটা কথা বলি, আমি না ফোন করছিলাম আগে, আপনি আমাকে বলছিলেন যে একটা প্রশ্ন, তখন আমি ঠিকঠাক ভাবে শুনতে পারিনি, হঠাৎ করে লাইনটা কেটে গেছে। ঠিক আছে, দেখুন, কুইজের অনুষ্ঠান করছেন, ঠিক আছে, আমি প্রথমে আমার পরিচয় দিয়ে দিই, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিভূমি জেলা থেকে। আর দেখুন, সব যে মুখস্থ থাকবে তা কিন্তু নয়, হয়তো যেটি মুখস্থ থাকবে হয়তো বা সেটি বলতে পারবো, যেটি মুখস্থ থাকবে না বলতে পারবো না, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক না?
0: একেবারে
1: সেটি তো কুইজের নিয়ম, দেখুন তাতে এখানে কিছু নেই। আপনি আমাকে বলতে পারেন এই মুহূর্তে কিছু আমাকে প্রশ্ন, আমি দেখবো, যদি আমার সম্ভব হয় তাহলে আমি আপনাকে বলবো, না বললে বলে পারবো না।
0: একেবারে শুনতে পাচ্ছি আপনার জন্য প্রশ্ন আসছে। কমনওয়েলথ গেমস সাধারণত কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?

0: সময় 10 সেকেন্ড,
1: 5 বছর
0: না, কত বছর বললেন? না হয়নি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার, আগরতলা থেকে কেশব চক্রবর্তী বলছি।
0: হুম, কেশব বাবু, স্বাগত আপনাকে আমাদের রেডিও কুইজ অনুষ্ঠানে।
1: আপনাদের কো স্বাগত জানাই।
0: আমাদের যে 2026 কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হলো, তাতে আমাদের একজন ত্রিপুরার মেয়ে স্বর্ণপদক বিজয়ী হয়েছেন। আচ্ছা, ওনার নাম বলেছেন, আমি আপনাকে ওই প্রশ্ন এখনো করিনি, আপনি তার আগে উত্তর দিয়ে দিয়েছেন, তো সেটা আমাদের অবশ্যই গর্বের। আমাদের ত্রিপুরার মেয়ে, আমরা আমাদের ভারতের মেয়ে, তো ওনাকে ওনার জন্মভূমিতে অর্থাৎ আমাদের দক্ষিণ ত্রিপুরায় স্বাগত জানানো হয়েছিল। ওনাকে কত তারিখে স্বাগত জানানো হয়েছে এই দক্ষিণ ত্রিপুরায়? ওনার নিজের
1: গতকাল জানানো হয়েছিল।
0: আচ্ছা,
1: গতকাল
0: সঠিক উত্তর, সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনার জন্য
1: হ্যালো,
0: আপনার জন্য এবার পুরস্কারের জন্য প্রশ্ন। ত্রিপুরার রাজাদের ইতিহাসের প্রধান উৎস হিসেবে কোন গ্রন্থটি বিশেষভাবে পরিচিত?
1: রাজাদের মানে সম্পর্কে জানার জন্য?
0: একেবারে
1: রাজমালা গ্রন্থ।
0: রাজমালা গ্রন্থ, সঠিক সঠিক উত্তর দিয়েছেন আপনি। আপনার নামটা আরেকবার বলুন। কেশব, আপনি কি পেশার সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা, আপনার ফোন নাম্বার
1: 60 6 0 7 6 0।
0: পুরস্কারের আওতায় আসার জন্য ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আপনাকে। ফোন করবেন, ফোন করবেন, সঙ্গে থাকবেন।

0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, আমি উদয়পুর থেকে বলছি।
0: উদয়পুর থেকে, নাম বলুন।
1: নাম হচ্ছে আব্দুল জাবেদ।
0: আব্দুল জাবেদ, আপনার জন্য প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সংক্ষিপ্ত নাম কি?
1: ইসরো।
0: ইসরো, এর পুরো নাম কি বলতে পারবেন?
1: এর পুরো নাম ইন্ডিয়ান রিমোটিং স্যাটেলাইট অর্গানাইজেশন।
0: আপনাকে আমাদের অনুষ্ঠানে প্রথম প্রশ্নের আপনি উত্তর দিয়েছি, পরের প্রশ্নটি পুরস্কারের জন্য থাকবে। পরের প্রশ্ন আপনার জন্য, 2026 সালের শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়?
1: 2000

0: 2026 সালের যে শীতকালীন অলিম্পিক যে অনুষ্ঠিত হয়েছিল, সেটি সেটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
1: সেটি তো দেশের নাম হচ্ছে, যে দেশের নাম হচ্ছে গ্লাসগো।
0: না, সেটা হচ্ছে কমনওয়েলথ গেমস, যেটা সম্প্রতি শেষ হয়েছে।
1: হ্যাঁ, সেটা হলো দেশের নাম হলো ইতালি। ইতালি স্যার, ইতালি মিনিলা কাটিলা।
0: হুম, একেবারে সঠিক উত্তর দিয়েছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর দুটি প্রশ্নের উত্তর দিয়ে আপনি আমাদের পুরস্কারের আওতায় এসে গেছেন। আপনার নাম এবং আজকে প্রথম পেলেন? আপনার নামটা বলুন। জাবেদ, আপনার ফোন নাম্বার 8787367021, তাই তো? না, পুরস্কার আপনি পাবেন কি পাবেন না সেটা আমি বলতে পারবো না। আমাদের আজকের যারা যারা বিজয়ী হবে তাদের থেকে লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে। তো আপনি যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনিও পেয়ে যেতে পারেন, লটারির মাধ্যমে আপনিও বিজয়ী হতে পারবেন। সেটা আমরা আপনার নাম, আপনার ঠিকানা, ফোন নাম্বার সব কিছু লেখা থাকবে আমাদের যে কুইজের যে ফাইল রয়েছে সেখানে থাকবে, আপনাকে ফোন করা হবে পরবর্তী সময়ে।
1: ধন্যবাদ।
2: सर, बहुत बड़ी चोरी हो गई।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও কুইজ অনুষ্ঠান। আপনারা ফোন করবেন 8731875545 এই নম্বরে। আব্দুল জাবেদ মিয়া যিনি ফোন করেছিলেন, আপনি সংযোগটা বিচ্ছিন্ন করে দিন, অন্য বন্ধুদেরকে সুযোগ করে দিন।

0: হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? রেডিও কুইজ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, কে বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? নমস্তে জি,
1: প্রেম সিং সিসোদিয়া বল রা।
0: দুবারা বলিয়ে,
1: প্রেম সিং সিসোদিয়া বল রা।
0: সিসোদিয়া সোনা গিয়া আর পেলে সে বতো, প্রেম সিং, প্রেম প্রেম সিনা,
1: প্রেম গান, প্রেম
0: প্রেম সিনা জি, সিসোদিয়া
1: গ্রাম বছড়া তহসিল নাগদা জেলা উজ্জয়িন।
0: কোন সা স্টেট ইয়ে আপকা স্টেট?
1: উজ্জয়িন, মধ্য প্রদেশ।
0: মধ্য প্রদেশ সে বল রহে
1: জি।
0: ওয়েলকাম আপকো আমারা ইয়ে রেডিও কুইজ প্রোগ্রাম মে। বহুত দূর সে ফোন কিয়া হ্যায়
1: লেপ্টে কার্যক্রম সুনতে হ্যায় আপকা।
0: আচ্ছা আচ্ছা, ইয়ে বহুত খুশ লাগা হে আমকো আপ ইতনা দূর সে আপ আমারা প্রোগ্রাম সুন রহে
1: জি। ওর মোবাইল অ্যাপে আনে কো জেসে হামে হর রাজ্য কে কার্যক্রম আসানি সে মিল জাতে সুননে কে লিয়ে।
0: ঠিক হে, তো আপকে লিয়ে এক আসান সওয়াল হে
1: জি।
0: 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ জো ফাইনাল হুয়া থা

Davvero

0: Hello. Hello, sir. Hello. Hello.
1: হ্যালো স্যার, কোন অনুষ্ঠানে কি আছেন?

0: নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন।
1: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার,
1: আমি রিমা বেগম বলছি।
0: রিমা বেগম,
1: হ্যাঁ।
0: আপনাকে স্বাগত আমাদের রেডিও কুইজ অনুষ্ঠানে। আপনার জন্য একটি খুবই সহজ প্রশ্ন থাকবে। ত্রিপুরার রাজ পরিবারের প্রাচীন রাজধানী উদয়পুরে অবস্থিত বিখ্যাত মন্দিরটির নাম কী?

অনুষ্ঠানে যারা দুটি প্রশ্নের উত্তর দিয়ে জিতেছেন তাদের অবশ্যই স্বাগত জানাবো। এবং অনুষ্ঠানের সময় হয়ে গেছে লটারি করার, লটারির পর আমরা জানিয়ে দেব আজকের বিজয়ী কারা হয়েছেন। একজন বিজয়ীকে আমরা লটারির মাধ্যমে নির্বাচন করব। তো আরেকজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, হ্যাঁ নাম বলুন, কি চাকমা বললেন? ধনচন্দ্র চাকমা, গণচন্দ্র চাকমা। প্রশ্ন আপনার জন্য, প্রশ্ন 2026 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? জানা নেই, ঠিক আছে। আজকের রেডিও কুইজের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আর আমরা শ্রোতা বন্ধুদের নিতে পারবো না। তো এখন লটারি করার পালা। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করে দুটি প্রশ্নের উত্তর দিয়ে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন, চার্লি কর্মকার, দীপরাজ রায়, কেশব চক্রবর্তী, আব্দুল জাভেদ মিয়া, এই চারজন আজকের বিজয়ী হয়েছেন। এই চারজন থেকে আমরা লটারির মাধ্যমে একজনকে বিজয়ী বলে ঘোষণা করব। তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা লটারির মাধ্যমে জানিয়ে দিচ্ছি আজকের বিজয়ীর নাম।

লটারি হয়ে গেছে ইতিমধ্যে। আজকের রেডিও কুইজ অনুষ্ঠানে আমরা বিজয়ী হিসাবে লটারির মাধ্যমে পেয়েছি আব্দুল জাবেদ মিয়াকে। আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি জাবেদবাবু, আজকের অনুষ্ঠানে আপনি বিজয়ী হয়েছেন, ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রেডিও কুইজ অনুষ্ঠান। অনুষ্ঠানটি আবারও শুনবেন মাসের চতুর্থ বৃহস্পতিবারে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে যুব অনুষ্ঠান যুববাণী। আজকের যুববাণী পরিবেশন করবেন সুরভারতী কালচারাল একাডেমির যুব বন্ধুরা।

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আবার বসে পড়েছি তোমাদের সকলের প্রিয় যুব অনুষ্ঠান যুববাণীতে। অনুষ্ঠানে আজকের পরিবেশনায় সুরভারতী কালচারাল একাডেমির যুব বন্ধুরা। আজকের শিল্পীরা হল দীপান্বিতা মজুমদার, সম্পিতা চক্রবর্তী, মাধুর্য চৌধুরী, পরিণীতা শীল, জয়জিৎ দেবনাথ, দীপ্তনু সরকার এবং চিরঞ্জিৎ। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব দীপান্বিতা মজুমদারের কণ্ঠে একক সঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, আশা করি এই গানটি তোমাদের ভালো লেগেছে। আর এই গানটির মধ্য দিয়ে আজকের মতো শেষ হলো যুব অনুষ্ঠান যুববাণী। নমস্কার।

এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। আজকের যুববাণী পরিবেশন করলেন সুর ভারতী কালচারাল একাডেমির যুব বন্ধুরা, আকাশবাণী বিলোনিয়া। সারগাম অনুষ্ঠানে এখন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শুনবেন শিল্পী বড়ে গুলাম আলিকা, রাগ জয় জয় ওয়ান্তী।

জয় জয়বন্তীর আগে এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন উস্তাদ বড়ে গুলাম আলী খা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে। হারানো দিনের গান, শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

পথ হারাবো বলে এবার পথে নেমেছি। চিরদিনের গানের পথ ধরে আসছেন অরুন্ধতী হোমচৌধুরী।

0: The app is done. I'll enter $50 as the hourly rate and
1: হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। অরুন্ধতী হোম চৌধুরী প্রিয় শিল্পী শ্যামল মিত্রর গানের কলিতেই বলেন,

হারানো দিনের গান শুনছেন অরুন্ধতী হোম চৌধুরী ও শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এ দেখুন হারানো দিনের গান শুনলেন অরুন্ধতী হোম চৌধুরী এবং শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে। হারানো দিনের গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

আগামীকাল 14ই আগস্ট 2026 শুক্রবার, 29শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 6টায়। 6:05 অমৃতবাণী, এতে শুনবেন নেতাজি সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। ভক্তিমূলক সঙ্গীতের অনুষ্ঠান সুরঞ্জলি শুনবেন 6:10 শিল্পী সুস্মিতা গোস্বামী। 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুনি খড়াং। 6:55 অনুষ্ঠান পরিচিতি। তত্ত্ব সম্বলিত অনুষ্ঠান আজ সকালে শুনবেন 7:00। 7:45 গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 8:00। সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে আজকের কবিতা, এ পর্বে কবিতা পাঠ করে শোনাবেন রিতেশ দেবনাথ, পিএমশ্রী আর্য কলোনি এসএস স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এর অবহিত পরে শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান দোলন চাপা, বিভিন্ন শিল্পীদের পরিবেশনায়। 8:30 পদ্মা পুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান শুনবেন। বিষয় বিপুলা লক্ষিন্দরের জুয়ারির বাঁকি গমন ও ব্যজন প্রস্তুত করণ, বিপুলার দমনী বেশ ধারণ। পরিবেশনায় অরুণ দাস।

এবং তাঁর দল। 9:05 হিন্দি ছায়াছবির গানের আসর গানে গানে, দেশবন্দনা 10:05, 10:30 পুরাতনী অনুষ্ঠানে টপ্পা থুমড়ি শুনবেন। বেলা 11:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 11:05 ককবরক অনুষ্ঠান, বেলা 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 11:00 বেলা 1:40 আবারও শুনবেন এফ এম জয়ন্তীর ককবরক অনুষ্ঠান। সাহিত্য পাঠের আসরে গল্প পাঠ শুনবেন 2:15, গল্প পাগলা দাস, গল্প পাঠে সুদীপ্ত চক্রবর্তী। আমি নারী এই পর্বে শুনবেন সুর মল্লিকা বাংলা আধুনিক গানের অনুষ্ঠান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 3:05 বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান শুনবেন।